থাকে থাকে স্বপ্ন সারি হো ভজনারায়ণ ভজনারায়ণ ভজনারায়ণ সজন হো।